0: সন্ধ্যার অবকাশে দিনান্তের ক্লান্তি মোচনের জন্যে রাজা দশরথ এলেন তার প্রিয়তমা মহিষীর ঘরে। দেখি এমন অসময়ে রানীর কক্ষ নিষ্প্রদীপ কেন? এ কি কোনো অশুভ লক্ষণ? শঙ্কিত রাজার বুক কেঁপে উঠল। দাসীরা জানালো মহারানী তার রোষাগারে ঢুকে দ্বার রুদ্ধ করে দিয়েছেন। কিন্তু কেন, কি অভিযোগ তাঁর? দুরু দুরু বুকে চিরযৌবনবতী রানীর ঘরে ঢুকলেন বৃদ্ধ রাজা। দেখলেন ছিন্ন লতার মতো ভুলুণ্ঠিতা কইকেই, বিপর্যস্ত বসনভূষণ, ছটফট করছেন যেন বিষাক্ত বাণে কোনো আহত কুরঙ্গি।
1: মহারানী কইকেই, আমার প্রাণ, কি হয়েছে তোমার? ভুলুণ্ঠিতা কেন দেবী? কেউ কি তোমাকে অপমান করেছে?
2: না রাজা।
1: তবে কি দুঃখ দিয়েছে?
2: না, দুঃখ দেয়নি। তবে হ্যাঁ, কষ্ট পেয়েছি, আর সেই কষ্ট আমার নিজস্ব।
1: নিজস্ব কষ্ট? তবে যে তোমার অসুখ করেছে, আমি এখনই রাজবৈদ্য ডাকছি।
2: রাজবৈদ্য কি করবি রাজা, এই অসুখের নিদান যে আয়ুর্বেদেও নেই। এ হলো সব পেয়ে সব হারানোর কষ্ট।
1: কি হারিয়েছে তোমার আমাকে বলো, আমি আবার তা এনে দেব তোমাকে। তুমি কি জানো না প্রিয়তমা, তোমাকে অদেও আমার কিছুই নেই।
2: সব জানি, তবু এ যে স্বপ্ন, বাস্তবে তার তো কোনো অস্তিত্ব নেই মহারাজ।
1: সব বাস্তবের পিছনে একটা স্বপ্ন থাকে সুন্দরী, মানুষই সেই স্বপ্নকে রূপ দেয় বাস্তবে। তোমার স্বপ্নের কথা আমাকে বলো, কি তোমার প্রার্থনা ঈশ্বরী? দেখো তোমার বৃদ্ধ ভক্ত প্রেমিক তাকে বাস্তবে টেনে আনতে পারে কি না।
2: মহারাজ, আমার দুটি প্রার্থনা তো দীর্ঘদিন ধরেই গচ্ছিত আছে আপনার কাছে, মনে থাকলে সে দুটি পূর্ণ করে দিন, তাতেই আমি তৃপ্তি পাব।
1: গচ্ছিত প্রার্থনা মনে আছে বইকি? দুবার আমার মর্মান্তিক যুদ্ধ ক্ষত আশ্চর্য দক্ষতার সেবা দিয়ে নিরাময় করেছিলে তুমি। সেই দুবারই তোমাকে যে বর দিতে চেয়েছিলাম তা তুমি সময় মতো চেয়ে নেবে বলেছিলে, কিছুই ভুলিনি আমি।
2: তাহলে তাহলে এখন তবে সেই বর দুটি আমাকে দান করুন মহারাজ।
1: কি চাও বলো প্রাণেশ্বরী, কোনো মহামূল্য অলঙ্কার না রত্ন, কোনো সম্পদ ঐশ্বর্য না ভূষণ?
3: স্বর্গের দেবতারা শোনো,

0: শোনো, শোনো গন্ধর্ব রাক্ষস নিশাচরগণ, শোনো সত্য প্রতিজ্ঞ রাজা দশরথ আমাকে বরদান করছেন।
1: যথার্থ বলেছো, ইক্ষ্বাকু বংশের রাজা কখনো সত্য ভ্রষ্ট হয় না, মিথ্যা প্রতিজ্ঞ হয় না।
0: তাহলে শুনুন মহারাজ, এক বরে আমি চাই ভরতের অভিষেক, আর অন্য বরে রামের চতুর্দশ বৎসরের জন্য বনগমন।
1: শুনলাম, আমি আমি কি ঘুমন্ত না জাগ্রত? একি দুঃস্বপ্ন না চিত্ত বিভ্রম? একি কোনো মানুষের কণ্ঠ না প্রেতের চিৎকার? একি শব্দ উচ্চারণ করলে কই কি? এ কোন ভাষা? এ তো মানুষের নয়, এ তো রক্তলোলুপ রাক্ষসের ভাষা। এ তো মানবীর কণ্ঠ নয়, এ যে নরকের এক পিশাচীর কণ্ঠ।

0: কইকি, তুমি কেমন করে এমন নিঃশংস হলে? রাম তোমার কি করেছে, আমি বা কি করেছি? কোন প্রেতাত্মা তোমাকে দিয়ে এমন কথা বলালো? এ তো তোমার কণ্ঠ নয়। তুমি তো কতবার বলেছ রাম আর ভরত তোমার কাছে সমান, ভরতের চেয়ে রাম তোমাকে বেশি ভক্তি করে। আজ তাকেই তুমি বনবাসে পাঠাতে চাও? আমি বৃদ্ধ হয়েছি কইকি, শেষ জীবনে আমাকে অধর্মে লিপ্ত করো না। তুমি যা চাও সব দেব, কেবল রামকে তুমি রক্ষা করো।
1: নিজের মুখে প্রতিজ্ঞা করে এখন তা প্রত্যাহার করে ভ্রষ্ট হতে চাইছেন? লোকের কাছে ধার্মিক বলে পরিচয় দেবেন কি করে মহারাজ? ইক্ষ্বাকুবংশের রাজারা নাকি প্রতিজ্ঞা ভঙ্গ করেন না? আমি স্পষ্ট বলছি মহারাজ, আপনি যদি শপথ রক্ষা না করেন তাহলে আপনার সামনে আমি বিষ পানে প্রাণ ত্যাগ করব। কৌশল্যা রাজমাতা হয়েছে, এটা দেখার চেয়ে আমার মরণও ভালো।
0: কৌশল্যা, এতকাল তুমি মায়ের মমতা, ভগ্নীর স্নেহ, দাসীর মতো শুশ্রূষা দিয়ে সাধ্যের স্ত্রীর মতন আমাকে সেবা করেছ, সেই রামজননী তোমাকে আমি যোগ্য সমাদর করিনি, সেই পাপে আজ আমার এই দুর্গতি। পশানি কইকি, এ তোমার বর প্রার্থনা নয়, তুমি তোমার বৈধব্য কামনা করছো। তোমার ওই রূপে যে বিষাক্ত গরল ছিল তা আজ আমি বুঝতে পারলাম। একদিন অগ্নি সাক্ষী করে তোমাকে বিবাহ করেছিলাম, আজ আজ তোমাকে আমি ত্যাগ করলাম।
2: কিন্তু এ কথাই নিয়তির নির্মম পরিহাস যেন মুখর হয়ে উঠল। নিশাচর পাখিদের চিৎকার ক্রমে ঘনীভূত হতে লাগলো আকাশে, নক্ষত্রমণ্ডলী স্তব্ধ। তমসাকীর্ণ সেই আকাশের দিকে তাকিয়ে হাহাকার করে উঠলেন দশরথ।
0: হে তমসাময়ী রজনী, এমনি করে চরাচর অন্ধকারে ঢেকে রাখো অন্তকাল, জগতে যেন এই কলঙ্ক, এই ঘৃণা, এই লজ্জা আর কোনোদিন প্রকাশ না পায়, আমাকে দয়া করো দেবী।
2: চেতন আর অবচেতনের দোলাচলে দুলতে লাগলেন তিনি। একদিকে সত্যের

0: শৃঙ্খলে বাঁধা তাঁর বিবেক, আর অন্যদিকে পিতার কর্তব্য থেকে জীর্ণ পাতার মতো চ্যুত হতে চলেছেন তিনি। এই গভীরা রজনের বুকে তাঁর এই যন্ত্রণার সাক্ষ্য কিছু দীপ্যমান আলোক বিন্দু আর বিষাদমগ্ন বাতাসের দীর্ঘশ্বাস। আবার চৈতন্য হারিয়ে কৈকেয়ীর পায়ের তলায় লুটিয়ে পড়লেন নিষাদের বাণবিদ্ধ সেই হতভাগ্য সম্রাট।
1: মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাস্।

0: ভয়ঙ্কর দুঃস্বপ্নের রাত পেরিয়ে অবশেষে ভোর হল, অনিবার্য নিশাবসান। জবা কুসুম শঙ্কা সতীবাকর দেখা দিলেন পূর্বাচলে, বিহগ কাকলিতে মুখর হল চরাচর, প্রভাতী বৈতালিকের কণ্ঠে শোনা গেল ভোরের ভৈরবী, মঙ্গল শঙ্খে ঘণ্টার ধ্বনিতে মুখরিত হল দশদিক, বন্দিরা রাজার বিজয় স্তোত্র পাঠ করছে, পুষ্পচন্দনের গন্ধ আর মন্ত্রোচ্চারণে প্রবোধিত আকাশ বাতাস। রাজা দশরথের কানে সেই পুণ্যধ্বনি পৌঁছতেই চিৎকার করে উঠলেন তিনি,
1: থামা থামা, কে আছো, থামাও থামাই, মঙ্গল বাদ্য বন্ধ করো, স্তুতি পাঠ আমি আমি আর সহ্য করতে পারছি না।
0: সহসা স্তব্ধ হয়ে গেল সেই ধ্বনি তরঙ্গ, চারিদিকে তখন কেমন যেন বদ্ধ জলার মতো স্তব্ধতা। সহসা দরজায় এসে দাঁড়ালেন প্রবীণ সারথি সুমন্ত্র।
2: মহারাজের জয় হোক।

0: যুবরাজ শ্রীরামচন্দ্রের অভিষেকের আয়োজন সম্পূর্ণ মহারাজ, সকলেই এখন আপনার আগমন প্রতীক্ষা করছেন।
1: চোখ তুলে তাকালেন দশরথ, চোখে তাঁর কুয়াশা ঘেরা উদ্ভ্রান্ত দৃষ্টি, পলিত কেশগুচ্ছ বিপর্যস্ত, বিশ্রস্ত হয়েছে পোশাকের পারিপাট্য, তাঁর জীর্ণ শরীর যেন কোন সর্বনাশা আশঙ্কায় কাঁপছে, বাকরুদ্ধ। অতি কষ্টে রাম, হে রাম, হায় রাম বলতে বলতে আবার যেন ঘুমিয়ে পড়লেন তিনি।
0: মহারাজের কি হয়েছে মহারানীমা? মহারাজ কি পীড়িত?
2: না না, পীড়িত হবেন কেন? আজকের অভিষেক ক্রিয়া নিয়ে উত্তেজনা আর দুশ্চিন্তায় সারা রাত কেটেছে, তো তাই মাঝে মাঝে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ছেন। তুমি নিশ্চিন্ত থাকো, বরং রামকে একবার ডেকে আনো। অভিষেকের আগে মহারাজ একবার দেখতে চান তাকে।
0: ক্ষমা করবেন মহারানীমা, মহারাজের আদেশ না পেলে।
2: মহারাজ এখন ক্লান্ত তন্দ্রাচ্ছন্ন, তাঁর অভিলাষের কথা আমাকে জানিয়েছেন, তাই বললাম।
0: যুবরাজকে কি আমি এখানে ডেকে আনবো মহারাজ?
3: আনবে, হ্যাঁ হ্যাঁ।

0: যথাজ্ঞা মহারাজ, প্রণাম।
1: মিথ্যা মিথ্যা, হায় কি নিদারুণ মিথ্যাচার করলেন কইকেয়ী। কিন্তু এছাড়া কোনো উপায় ছিল কি তাঁর? অন্ধকারে যে পাপ করা যায় সহজে, দিনের আলোয় তার উলঙ্গ চেহারা কি সহ্য করা সম্ভব? সেই লজ্জা তখন মিথ্যার আড়ালে লুকিয়ে রাখতেই হয়। যেমন করে দংশনের পরে বিষধর সাপকেও লুকিয়ে রাখতে হয় তার উদ্যত ফনা। কিন্তু রামকে যে কইকেয়ীর এক্ষুনি চাই, অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবার আগে তাকে দিয়ে শপথ বাক্য বলিয়ে নিতে হবে। কৌশল চাই, কৌশল। মন্থরা বলেছে রামের 14 বছর বনবাসের অবকাশ পেলে ভরত নিজের মতো করে তার সাম্রাজ্য গুছিয়ে নিতে পারবেন, নিষ্কণ্টক হতে পারবেন সব দিক থেকে। তখন ফিরে এসে রামের কিচ্ছু করার থাকবে না। এই খবর শুনে ভরত কত না আনন্দ পাবে, এই দৃশ্য কল্পনা করে সুখের সাগরে ভাসতে লাগলেন কইকেয়ী। ওদিকে তখন সুবর্ণ পর্যঙ্কে বসে আছেন রাম, অঙ্গে তাঁর রক্তচন্দনের অনুলেপ, নানা ভূষণে আভরণে সজ্জিত রামকে দেখে মনে হচ্ছে যেন নক্ষত্র শোভিত পূর্ণশশী। অভিষেক অনুষ্ঠানে যাবার জন্য তিনি প্রস্তুত। দাঁড়ি ধনুর্বাণ হাতে প্রহরারত প্রাণের ভাই লক্ষণ। এমন সময় সারথি সুমন্ত্র এসে দাঁড়ালেন।
0: যুবরাজকুমার রামচন্দ্র, মহারাজ আপনাকে স্মরণ করেছেন। মহারানী কইকেয়ীর প্রাসাদে তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। আমি রথ নিয়ে এসেছি।
2: বেশ তো, চলুন সারথি, আমি প্রস্তুত। প্রিয়ংবদা সীতা, পিতা ডেকে পাঠিয়েছেন আমাকে, তাই এখনই চলে যেতে হচ্ছে আমাকে। তোমার অনুমতি চাইছি। ভাই লক্ষণ, তুমিও চলো আমার সঙ্গে। তোমাকে আমাকে একত্র দেখলে ওরা আরও প্রীত হবেন।
3: কিন্তু আর্য, এমন সময় কেন আপনাকে ডেকে পাঠালেন পিতা? একটু পরেই তো অভিষেক মঞ্চে তাঁর সঙ্গে সাক্ষাৎ হতো আমাদের।
2: আমার মনে হচ্ছে স্নেহময়ী জননী কইকেয়ী এই সংবাদে এত আনন্দ পেয়েছেন যে সভাকক্ষে যাওয়ার আগে নিজে একবার আমাকে আশীর্বাদ করতে চান, তাই ছলনা করে পিতাকে দিয়ে ডেকে পাঠিয়েছেন। চলো চলো, আর এক মুহূর্ত বিলম্ব করা চলবে না, চলো চলো।
1: রথ ছুটে চলল বিদ্যুৎ গতিতে রামের প্রাসাদ থেকে কইকেয়ীর প্রাসাদে। যেতে যেতে রাম দেখতে পেলেন চতুর্দিকে অভিষেকের বিপুল আয়োজন। বিশাল মণ্ডপে ধ্বজা পতাকা উড়ছে, পুরবাসী বৃন্দ সমাগত, মাঙ্গলিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, ঋষিগণ পরিব্রত মহর্ষি বশিষ্ঠ শুভকর্মের তত্ত্বাবধান করছেন, আমন্ত্রিত রাজেন্দ্রবর্গ বিশেষ আসনে উপবিষ্ট, চারিদিকে আনন্দ গুঞ্জন, অভিষেকের কাল সমাগত প্রায়। সুমন্ত্র রথ এসে থামল কইকেয়ীর প্রাসাদ দ্বারে। দ্রুত পায়ে নেমে তারা সেই কক্ষের দিকে ধাবিত হলেন যেখানে মহারাজ দশরথ মহারানী কইকেয়ীর সঙ্গে অপেক্ষা করছেন। কিন্তু দশরথকে দেখে শঙ্কিত হয়ে উঠলেন রাম। এ কী দশা হয়েছে মহারাজের? এমন বজ্রাহত বৃক্ষের মতো স্থানও? ব্যাকুল কণ্ঠে রাম জিজ্ঞাসা করলেন,
2: একি মা, কি হয়েছে মহারাজের? এমন নির্বাক কেন, এমন শোকাকুল? কারো কোনো অমঙ্গল হয়নি তো? ভরত শত্রুঘ্ন আমার মাতৃগণের কুশল তো? পিতা আমার সঙ্গে কথা বলছেন না কেন? আমার কি কোনো অপরাধ হয়েছে?
4: না রাম, কারো কোনো অমঙ্গল হয়নি, তোমারও কোনো অপরাধ নেই। মহারাজের কিছু বক্তব্য আছে, তুমি তাঁর অতি প্রিয়, তাই তোমাকে অপ্রিয় বাক্য বলতে সংকোচ বোধ করছেন বৎস।
2: কি এমন কথা? উনি না পারলে আপনি আমাকে বলুন জননী।
4: বৎস, তাহলে শোনো বৎস, একদা মহারাজ আমাকে 2টি বর দেবেন বলে প্রতিশ্রুত ছিলেন, কিন্তু এখন সেজন্য তাঁর অনুতাপ হচ্ছে। পিতার সত্যরক্ষার দায়িত্ব তো পুত্রের, তা সে শুভ হোক কিংবা অশুভই হোক।

0: তুমি যদি তা মেনে নিতে রাজি থাকো তাহলে সে কথা আমি তোমাকে বলতে পারি, উনি কিছুই বলতে পারবেন না। বৎস,
1: কেন আমাকে সন্দেহ করছেন মা? আপনি কি জানেন না, পিতার আদেশে আমি হাসি মুখে বিষ পান করতে পারি, সমুদ্রে ঝাঁপ দিতে পারি, আগুনে প্রবেশ করতে পারি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা গুরু, সূর্য চন্দ্র পৃথিবী সাক্ষী, পিতা যা চাইবেন তা প্রতিপালন করেই আমি আমার জীবন সার্থক করব। আপনি বলুন মা, আমি মিথ্যা ভাষী নই, দ্বিচারিতা আমার চরিত্র বিরোধী।
0: আমি জানি বৎস, তুমি সত্যবাদী, দ্বিচারী নও। তাই বলছি যে যে দুটি বর আমি চেয়েছি তার প্রথমটি তোমার বদলে ভরতের রাজ্যাভিষেক হবে, আর দ্বিতীয় বরে চতুর্দশ বৎসরের জন্য তোমাকে দণ্ডকারণ্যে গমন করতে হবে। মহারাজ লজ্জায় তোমার দিকে তাকাতে পারছেন না বৎস। এখন বলো, তুমি বলো, সেই সত্য রক্ষা করে তুমি কি তোমার পিতাকে লজ্জা আর বাক্যবন্ধ থেকে মুক্তি দেবে?
1: এমন তুচ্ছ কথা আপনি আমাকে বললেন না কেন মা? এই সামান্য কারণে পিতাকে কেন কষ্ট দিলেন? আমার উপরে কি আপনার সেই অধিকার নেই? আমি তো কোনোদিনই সিংহাসনের প্রত্যাশী ছিলাম না মা, পিতার আদেশেই সম্মত হয়েছিলাম। স্বার্থপর হয়ে বাঁচার চেয়ে আমার কাছে মৃত্যুই শ্রেয়।
0: ধন্য ধন্য তুমি রাম, সত্যিই তুমি ধার্মিক।
1: আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, শুধু একবার কৌশল্যা মা সুমিত্রা আমাকে প্রণাম জানিয়ে সীতা আর লক্ষণের কাছ থেকে বিদায় নিয়ে আজই আমি বনগমন করব। আপনি পিতাকে দ্রুত নিরাময় করে তুলুন।
0: যতক্ষণ তুমি অযোধ্যায় থাকবে কিছুতেই যে ওর অসুস্থতা দূর হবে না বৎস। চির বলকল ধারণ করে যত সত্তর বনবাসী হতে পারো ততই দ্রুত উনি আরোগ্য লাভ করবেন।
1: ততই দ্রুত উনি আরোগ্য লাভ, হ্যাঁ তাই হবে মা, তাই হবে। প্রণাম।
2: পাপ আর দুঃসংবাদ আগুনের মতো, কখনো চাপা থাকে না, বাতাসের চেয়ে দ্রুত তার গতি। কৈকেয়ীর মুখ থেকে ওই অভিশপ্ত বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন তা ছড়িয়ে পড়ল প্রাসাদের চতুর্দিকে। নির্মেঘ আকাশে যেন বজ্রপাত হল, অন্তঃপুরে উঠল কান্নার রোল, আর সেই সঙ্গে স্ত্রৈণ রাজা দশরথের মূঢ়তার প্রতি ধিক্কার। সেসব দুর্বাক্য কানে আসতেই লজ্জায় দুঃখে আত্মগ্লানিতে ম্রিয়মান রাজা আপাদমস্তক বস্ত্রাবৃত হয়ে স্বদেহের মতো পড়ে রইলেন শয্যায়।